0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবেকালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: ইশা সুয়ালে কুরন্তা
1: কব্বালা
0: দিবেহি বহুগ সুকুন কুরে বেয়া কুরতা কি কবা
1: আলিফু সিনু নুনু তা শাবিয়ন
0: রাঙ্গালু ফেমবেরুং এমে ম্যাকো বুনানি কি হিনে
1: নানে ফুল ফিলেবো
0: ওয়ারার রাঙ্গালু ওহে তা ফেন্নিগু মে বুনম কি কবা
1: লিবে ফুরসত গে বেনুং হেফু মাড কব্বালা কি কুরন কুরা সুয়ালে তমি
0: মি তৈয়ার ওয়ানি দিবেহি এফএম গেনস্তে শাবিয়নি প্রোগ্রাম
1: শাবিয়নি প্রোগ্রামে দিবেহি বহুগ সুয়ালো আন্না কংগনে কো আন্নানি
0: কমমে হুকুরু আদি হনিহেরু দোহেগেরে আগগডি তিরিহুগা
2: শাবিয়া

0: সম্মন গ্যাডু দিবে এফএম দিবে এফএম দিবে নায়ক
1: মোদিহে একে মেগাহার্টস দিবে এফএম

0: best.
1: මිහාර අනිකාව සම හස පරාතකු මෙසජ ෆොනවා ොති මෙ මෙසජවෙස් ගෙන ස්තීපකුරිය දානක් පාතුමා විස් මිහාර ලයිව් නුජස්සම් ෆෙශීද්දූ දීගේ නොයම්ගේ පරාතුම් ෆොනෝෆේ මෙසජ මී තිහෙන් නිහෙදි අලුන්න හිවනේ නශු බහුන් කරන්නේගේ මෙවති දො දරිෆ්ලු මිලව ජැහා දෙව්වා ප්ලීස් අම්මාර් ගාතු আমার গাতে বহুরি দাড়ি দাড়ি দাড়ি দাড়ি আবার খাস করাই মর হান্তা দাড়ি খাস করলি তো এম্মা লাভা যাহা দে না করলবে তো যাহাম মেয়াতি এদি ফাদি যাহা এদি ফই লবে কি কবা দাড়ি ফুলতা ইহে নহাদ দারি ফুল তো কি আমি দারি ফুল কে আলাবে তো মিহার মি বালালানি ইংগে নুয়াইম দারি ফুল দারি ফুল দারি ফুল উফালুং এলাবাতা দারি ফুল হামে কানি দারি ফুল এখানে যা ফেলাবে ইংগে মাগে লোবিবা দারি ফুল এসে বই মগে লোবি দারি ফুল মগে লোবি দারি ফুলা মগে লোবি দারি ফুলা মগে লোবি দারি ফুলা মানে ব্যবর হুড়ি ইংগে মগে লোবি দারি ফুলা লোবি লোবি দারি ফুলা লোবি লোবি দারি ফুলা এমএ মাই দারি ফুলা মিদেন হত্যা শেখা লবতে ইংগে দারি ফুলা লোবি লোবি দারি ফুলা কলাবে মিতা নুন জাহামি দারি ফুলু ও ফালুং খুলেলাম বাপ্পা একো এলাবাতা দারি ফুলু দারি ফুলা লোবি লোবি দারি ফুলা ইংগে মিচানে হামে কানি দারি ফুলু এহেন এখানে যা লাভে নেতি মায়াবেস একো মিলাবা মিজে হাদনে ইংগে নোয়েম রঙ্গল মানিক মম্মিদ করে নি আরো হচ্ছে ইংগে

0: দে কুড়বেরিবং এই ইয়াবা মি হুন্না মুসাইবা জেহে খামাকান নুহাদা হোসকামে এই নুহগে ফানুগে কওমগে মি হুন্না নুয়াতা হুদুগে ফানুগে কওমগে মি হুন্না নুয়াতা সালেহগে ফানুগে কওমগে মি হুন্না জেহুন ফাদা মুসাইবা দেখে লুতগে ফানুগে কওমগে মি হুম হালাকুয়ে দিয়ে দোস ইয়াবা মি হুন্না দুরে গেনুয়ে
1: দিবেহি এফএম দিবেহি নায়কু নোয়াদিয়া একে মেগাহার্টস
2: আলিনূর

ইসলাম দেনুগে মাতিবেরিকাম বায়ান করাওয়া ফাওয়া হাদিস ফুলে আল ইমাম আহমদ রিওয়া করাওয়া ফাওয়া হাদিস হেগে বাণা গাওয়ানি ম্যাং অল্লো এদে বেফা কালন রুসুল লেভি জাবির বুন আব্দুল্লাহ বিদালুয়ে আল্লাহ রুসুল লেভি উমর বুনুল খাত্তাবা ফতুগে আহুল ওয়েরেঙ্গে বায়কু মিহুঙ্গে আতুং লিবি ওয়াডাগে নেভি সিটি ইং হিপ্পা ব্যাগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারি হাব ওয়াডাগেন একলেগে ফাণং এ সিটি বিদালুয়ে দেভিয়ে ফহে ইতুরে কলেগ ফাণ কো ফাইস করাব্বা বিদালুয়ে এ হাত্তোবগে দারি কালুন্নে কলেগে ফাণ রঙ্গলং হাগিগে নুবল্লাবা এ ওয়াহকতক গাবুল কুরে বিতোয়ে তিমং কলেগে ফাণগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদু কুদুরে ফুলু গাওয়া কলাঙ্গে গন্দেব্বা বিদালুয়ামে তিয়া ম্যামিয়ুঙ্গে গাতাম তিমং কলেগে ফাণ এ রিসালাতাগেম ওয়াডাগতি সাফু সাফু কো বায়াম মেগেম ওয়াগুতুগে এ ব্যামি হুন্না এবহি ফতুগে হুলওয়েরিনা তিয়া ব্যামি হুন সুওয়ালে নুকুরাশে এমিহুন তেদ বহুন জবাব দিফিনামা তিয়াবামিহুন এবস দুগু কোফানে নুয়াতা এবামিহুন দুগু বহুন জবাব দিফিনামা তিয়াবামিহুন এবস তেদু কোফা হুটে তিমা খালেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদু গুদুরে ফুলু গাওয়া কালাং গন্দে পাবি তাড়ুমে মিয়াদু সালাম লেভি মুসাগে ফাণু দিরি দুনিয়ে গা হুননে বিনামা একলেগে ফাড়াম বেস তিমা খালেগে ফাণা তাবাবে ওয়াডা গন্নাম জহি ওয়াডা গতি হে কেত রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে মি মাতিবেরি বাসফুলাকি ওয়ারক গিনা কান্তাতকে বায়ান কোরাওয়া ফাওয়া বাসফুলে ইসলাম দীনাকি ইনসানুগে এমমে হা কান্তাতং হাল্লুকো দিনুমগে কাবিল কং হুরি দীনে কামা ইসলাম দীনে ফহু এহেন এবস দীনে আল্লাহ গাবুলু নুকুরাওয়ানে কাম মি বাসফুলম ওয়ারা সাফ কন্দে হাবে হামা এহেমমে এহেন দীন দীনুগে মি হুঙ্গে ওয়াহকাতং আড়ু হুমুগা ইসলাম দীনা গেল্লুমে বেদানে কামে কোগে নুয়ানে কাং এঙ্গে এহেনি এফাদা মিহুঙ্গে সাবাবুং মি দিন গাবুলু কোগ্গেন হুরি মিহেগে আকীদায়া কুডাবিয়াস উনিকামেন আতুয়েদা আফাদা কামে কোগ্গেন নুয়ানেকাং এঙ্গে শাক্কেনে মিয়েদু মুসলিমম মাগফুরেদ্দমং একি সিফাসিফাগা মি দিনুগে আদুবুম মাসেকে কুরামু গেন্দা দুয়াসওয়ারেগা মি বিসনালুং কোম্মেহেম বেনুন নুগুতায়ে হিতাম্মে রীতিকো দেখেবে ওয়াহাকে নামাবেস বাতিল দিন তাহুগে ওয়াহাকে কি হাগিগতেন্নে ওয়াহাকতাকে